সেইসেপি পুখ্রমরম রীতা দেবী খোঞ্জলদা নংথমবম মঙ্গল জাউন সেরিংবাই সেইসেগ লইনা তাঙ্কা গসিদ সন্দুকচেবা মণিপুরী মতামি সেইসিং লোশঞ্জরি আদম থরম তাবিরি বাসা আকাশবাণী ইম্ফালগি এফ এম সঙ্গাই চ্যানেল দগিনী।

আকাশবাণী ইম্ফাল হজিক তাবিরছি রেডিও লীলা তামথোখ্রব চুমথাং মখং লীলা ইব এন্দ্রেমবম রণধীর কুমার লীলা পুথোপ মাইবম ইসাকান্তা পুথোপ তেংবাংবা আথোপম সুভাষচন্দ্র মিউজিক তা বাচস্পতি ময়ূম ললিত কুমার শর্মা হজিক লাইজরে রেডিও লীলা তামথোখ্রব চুমথাং মখং

তাহানজারি বিষয় লই না তানকা মণিপুরি ফিল্ম ইসেসিং সানোপ লজরে সঙ্গাই চ্যানেল কি নাইম কয়া মতন দেবু মখা তাব নাইম লানোপিনব কাইসাম সুজাতা আমি নজরে।